ফেসবুক মানে অ্যাভেলেবল মানে লোডোশে লোডোশে আইনি ত্রে ওরতা ওলিকে ডব্লিউ ডব্লিউ ন বলকে আইনি ওলিকে রেডিও মানে আটা চার চার কর ফেসবুক সে চৌ মলিকল ওরতা ওসৌ ওরতা ডাউকে গনা সে সে সে সে গুগল পেজ দর তরুশি তো দর তরহ ফলো কে হামেশা পছন্দে তার সে খুলে মনে প্রোগ্রাম দিমিজ ওয়া দিমিজ ওয়া দিমিজ ওয়া আর আওলা সে সাইদো তো কল হ্যাঁ দিমিজ পল প্রোগ্রাম আর ওল গড়ে তাগা পেজ পর দরিয়া মানে আছে কলাই লাইভ নেখপনে ওদার তারুশি সাইদো কলা প্রোগ্রাম দর তার রো হয় মাই দোন তা সং সো সো সো তাও কে গনা তা তা তা দিমিরল পেজ কি মনে গনা গিয়া প্রোগ্রাম না টল পারবে তলা সে মতে সারা সারা ভালো খবর।